0: কৃষ্ণসার জাতিকে দিয়েছি।
1: এক্সট্রিম ইমেজ ড্রিঙ্ক টাইম চেক আরে ঠিক 3 বাজে কোছা এক্সট্রিম ইমেজ ড্রিঙ্ক টেস্ট দ্য ডিফারেন্স।